0: আদির শুদ্ধ তৈরি হতে স্বস্থ শ্রী
1: রিলায়েবল অ্যাগ্রো নেপাল পাবলিক লিমিটেড কা প্রিমিয়াম উৎপাদন।